0: আমি এবং অ্যান্থনা পেজ ভিডিও মেকি দুয়ান মাপিকি চেক চেক চেক মানাইয়ে কমিউনিটি কানেক্ট ওয়া গোয়া এন্ড মারুয়া টেক এ উইকেন্ড ভাইবস নিউ হ্যাঁ
1: ওকে বিগ ফ্যান ইয়া ইয়া হাউ দিস গো ইউ নো অল আইজ
2: অন বাফালো জিং মি টু অল দ্য লেজেন্ডস প্লে হিয়ার